0: பழமண்டியா சேகியரிரே சோ புபே பாரே மெகபார சிலா டுப்புரு டுப்புரு பாணி சருகச்ச முளே பெங்குலிட்டியேலோ அப்பே போலாவு சிரணி பொக்கரோ மினரே பாய் சொடேயி বাড়ি পন্দরে থা আমকু না খায় দুধ সর ভাত কুনি কুতু নেই যা
1: এতিকি বড়িয়া গাইল এই লোরি শুনে গিয়ে তোমার কণ্ঠে কি শুয়াউছ সে আখি বন্ধ করে শুয়ে যাচ্ছি না হ্যাঁ তাপরে তাপরে উঠি পড়লে সে পুনে আখি এমতি করে চাহুছি হুম তোমার আউথরে শুয়েছ না কোন না শুয়াও না তো স্কুল পঠাউছ আচ্ছা সে বহু ছোট থিব সেই যাই নি আউ নাই কি আপনি বড় হলে স্কুল পঠাইব হল না পাঠ পড়িয়া কথা না আচ্ছা তোম না কন কহিল শ্রীধারাণী
0: সৎপথী
1: আচ্ছা তোমার নার অর্থ কন জানছো কি তুমি কন কহিল
0: শ্রী রে লক্ষ্মী অধারে সরস্বতী
1: শ্রীধারে বাহ মানে দুজন

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরি কাহানি শুনিবি মু নাহি নাহি সে জি।

শ্রোতা ভৌণী, আজির সাহিত্য সরিতার শীতল স্পর্শক এইটি শেষ করছু। আগামী মাসের প্রথম রবিবারে পুণি এর কলকল ছল ছল নিনাদ শুনে পারিবে আপনার প্রিয় মহিলা মহল কার্যক্রমে।